আরব সিনেচা মর্নিকে খবর রুথয়াল বনাকমে রুথয়াল বনাকমে 108 বরিসকে 101 ওকে শ্রীমতি ধনমত্যা ভিনিক শ্রীমতি ধনমত্যা ভিনিক জিনকার নাম আফজেল সিপল রহল আউরি জিনকরা চম্পা বিবুলে তলঞ্জা আউরি শ্রীমানু ভিনিক কি মারালন গুজার গল হওয়ান উনকার মাটি আজ দিন কি 3 বজে আজ দিন কে 3 বজে উনকার ঘরে ওহতয়াল বনা কে সে উঠাকে ক্রিয়াকর্ম খা 3 বনা কে কি শ্মশান ভূমি লি চাল যায় রামা রোড শামুনি মে 78 বরিস কে শ্বসন জিজুইত কে শ্রীমতি চন্দ্রাবতী দুলি জিনকরা সীতা বি বোলা তলঞ্জা গুজর গল হওয়ান উনকার মাটি আজ দিন কে দু বজে উনকার বেটা শ্রী সুনীল প্রবীণ দুলি কে ঘরে রামা রোড শামুনি সে উঠা কে ক্রিয়াকর্ম খাতিন কঙ্কোপা শামুনি কে শ্মশান ভূমি লি চাল যায় শ্রীমেমাচিয়া ক্লিমাউসিয়ামে 78 বরিস কে শ্বসন জিজুইত কে শ্রী সুরেশ রামকালাওয়ান জিনকরা দানিশ বি বোলে তলঞ্জা গুজর গল হওয়ান উনকার মাটি আজ দিন কে এক বজ কে আধা উনকার বেটা শ্রী সন্দেশ রামকালাওয়ান কে ঘরে শ্রীমেমাচিয়া ক্লিমাউসিয়া সে উঠা কে ক্রিয়াকর্ম খাতিন বোসং কে শ্মশান ভূমি লি যার যায় বালাউস রোড প্লেন মায়ামে 75 বরিস কে শ্বসন কেজো কে জনাব ইউসুফ লক্ষ্মণ জিনকরা ইসুপ বি বোলে গুজর গল হমন উনকার মাটি আজ ফজিরে 10 বজে উনকার বেটা জনাব ইশাইদ লক্ষ্মণ কে ঘরে বালাউস রোড প্লেন মায়াম সে উঠা কে দফনায় খাতিন প্লেন মায়াম কে কবরস্তান লি যার যায় লাশাপেলে লিয়েন্সন্স রোথ রয়াল বুবাসেমে 74 বরিস কে শ্বসন কাতুজো কে শ্রী ছত্রপতি কালাচান জিনকরা অশোক বি বোলে তলঞ্জা আউরি উ আগে ক্রাউন লেন চৌরি থক ব রহত রলন গুজর গল হওয়ান উনকার মাটি আজ ফজিরে দশ বজ কে আধা লাশাপেল এলিয়েন্সন সে রুথয়াল বুবাসে সে উঠা কে ক্রিয়াকর্ম খাতিন সিপাই ভুলে ওয়ালে দে ফত কে শ্মশান ভূমি লি যার যায় অঙ্গ্রে মাওসিয়ালি স্ট্রিট ও কুলে মে 73 বরিস কে 73 অঙ্কে শ্রীমতি তারা কতোয়ারু জিনকার নো মামজে কুসা রহল আর জিনকরা রানী বি বোলে তলঞ্জা গুজর গল হওয়ান উনকার মাটি আজ দিন কে এক বজে উনকার বেটা শ্রী রবি কতোয়ারু কে ঘরে অঙ্কে মাওসিয়ালি স্ট্রিট ও কুলে সে উঠা কে ক্রিয়াকর্ম খাতিন আলি ভৈয়ং কে শ্মশান ভূমি লি যার যায় রুথয়াল ইজিদো রোজ মে 70 বরিস কে সুসঞ্জিজো কে শ্রী আত্মাপ্রীত সিরাজ জিনকরা মাতো বি বোলে তলঞ্জা গুজর গল হওয়ান উনকার মাটি আজ দিন কে এক বজ কে আধা আজ